0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামাশাবান হেজা আজমালা বাশির শিমশাক সরদামা ওয়া শানানু আস ও সৈয়দা মালা আনওয়ার খলচ আরসলান। হর হফতি রোজা পেশম্বে এভারি সাআত লহশতা লসর একরানা রহবার টিভি জবরনামা ফক হুজিয়ান আমেদিসাল হুজুর আওয়াবেন ونه ان شاء الله پرسه خو په ټلیفون زندیش سیدا به پرسن او سیدا جی برسوا پرسه و بده جویګا وا برنامه ما به وسیله جبو خیر او خوشی ان شاء الله. السلام علیکم و رحمت الله و برکاته.
1: Kimin yanlış ve kötü giden bir şeylere itirazı varsa
2: Çağrı Efendim.
1: Kim kaygı ve umut taşıyorsa insana dair
2: Çağrı Efendim.
1: Kimin yüreğinin bir yerlerinde adalete ve merhamete dair kıpırtılar varsa hala
2: Çağrı Efendim.
1: Sesimiz bir buluşma yeri olsun onlara.
2: Çağrı Efendim. Gönüllere akan ses.